0: is Urgent FM.
1: 7 uur.
0: Urgent, Urgent FM.
2: Listen to our theory.
3: Μέρ φιλουμέν με.
4: Σαν να μάνα βάλε.
3: Σου ακάντα μέρ. Πατσούδε να νιβούν αοντή. Απίτσι να μάπα σε πετέ. Ουή διαγώ. Βέρω τι να καμπάμω. Τι να καμπάμω.
5: Maandagavond, dus tijd voor Radiotaxi. En met zo'n herfstig weer kijken we graag vooruit naar de zomer, naar de Gentse feesten. Met een muziekselectie van Jan José, programmator van Trefpunt. En deze selectie past binnen Radiotaxi en zet de spotlights op onbekende parels. Welkom!